0: বলি, আমি 1998 থেকে 2023 পলিটিক্সের সঙ্গে যুক্ত ছিলাম। আমি দুবারের পঞ্চায়েত মেম্বার, তিনবার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ছিলাম। আমি দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত, তারপরে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম, কোনো পদা মানে জেলার সদস্য ছিলাম, বা আমি চণ্ডীপুর বিধানসভায় কো কনভেনার ছিলাম। আমি রাজনীতি ছেড়ে যাইনি, রাজনীতির সঙ্গেই যুক্ত আছি। এবং আমার পক্ষে বিধানসভাটা হয়তো প্রথম আমার কাছে। আমি চেষ্টা করব যে সবাইকে নিয়ে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় যেভাবে নন্দীগ্রামের কাজ করতে পারি।
1: দাদা, ইনিশিয়াল রুঝান দিখা রা হ্যাঁ দোনো সিটো মে বিজেপি কে বড়োত্রি আর মুসলিম বহুল ইলাকে মে সে ভি জো রেজাল্ট আ রা হ্যায় উসমে ভি আপকি বড়োত্রি, ক্যা কহনা চাহেঙ্গে?
2: হমেশা হিন্দুস্তান কো পশ্চিম বঙ্গাল নে আপনি দিশা দিখায়া। অভি তো পশ্চিম বঙ্গাল বোল রে, থোড়ি দিন কা বাদ পশ্চিম বঙ্গ বন রে হ্যায়। হামারা ইয়া জো অল্পসংখ্যক হ্যায় ও অব ইয়ে সমঝ লিয়া যে উসকা বাবরি মসজিদ সে জ্যাদা জরুরত হ্যায় ফ্যাক্টরি বৈঠানা, লোগো কা জীবিকা কে লিয়ে কুছ করনা। আর পিছলে 5 মহিনে জো সরকার চল রহে হ্যায়, কিসি জগহ কোই ভি সাম্প্রদায়িক মুঠভের নহীঁ হ্যায়, কোই ভি মন্দির মসজিদ কা লড়াই নহীঁ হ্যায়। ও লোক ভি সমঝ গয়া আবি বাবর কা সরকার নেই, হুমায়ুন কা সরকার নেই, আবি পশ্চিম বঙ্গাল মে পশ্চিমবঙ্গ সরকার চল রহে হ্যায়, বন রহে হ্যায়।
3: All right, with that, time for a break. On the other side, the Starlink controversy with Elon Musk alleging his company's entry is being blocked in India. We'll get to all the details.
4: This is a world between orders. Uncertain, unwritten. As global equations shift, Prime Minister Narendra Modi will lead the conversation at the NDTV World Summit 2026 to decode the shifts, redraw possibilities. NDTV World Summit 2026, a world between orders. 22nd and 23rd October, New Delhi.
5: थोड़े में ज्यादा स्वाद के हित तो है इसकी खास बात।
6: वाओ मामा, क्या स्वाद है!
5: अरे मेरे राजा।

0: আগে কোনোদিন পলিটিক্স করেননি, কতটা মুশকিল হবে এই জার্নিটা আপনার, আর এই উইনটা আপনি কাকে ডেডিকেট করবেন?
1: ধন্যবাদ জানিয়ে বলি, আমি 1998 থেকে 2023 পলিটিক্সের সঙ্গে যুক্ত ছিলাম। আমি দুবারের পঞ্চায়েত মেম্বার, তিনবার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ছিলাম। আমি দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত, তারপরে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম, কোনো পদা মানে জেলার সদস্য ছিলাম, বা আমি চণ্ডীপুর বিধানসভায় কো কনভেনার ছিলাম। আমি রাজনীতি ছেড়ে যাইনি, রাজনীতির সঙ্গেই যুক্ত আছি। এবং আমার পক্ষে বিধানসভাটা হয়তো প্রথম আমার কাছে, আমি চেষ্টা করব যে সবাইকে নিয়ে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় যেভাবে নন্দীগ্রামের কাজ করতে পারি।
2: 70% সে উপর অধিক মাইনরিটি পপুলেশন অভি ভোট দিয়ে কিসকো মতদান দিয়ে কিসকো ভাজপা কো কেউ সবকো অভি সোচ হো গিয়া কি এক হি হ্যায় পুরা দুনিয়া মে এক দেশ হ্যায় ভারত আর এক রাজনৈতিক দল হ্যায় ওয়া হ্যায় ভাজপা দুনিয়াকে সবসে জ্যাদা মেম্বরশিপ আগর কিসি পলিটিক্যাল পার্টিকে পাস হ্যায় ওয়া হ্যায় ভারতীয় জনতা পার্টি আর আজ পুরা বঙ্গাল মাইনরিটি মেজরিটি সব ভাজপা কে সাথ সবকা সাথ সবকা বিশ্বাস সবকা বিজ্ঞান সবকা বিকাশ সবকা প্রয়াস আর ভারত ফির সে সবসে
3: পশ্চিমবঙ্গ মে সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী জি কা সবকা সাথ সবকা বিকাশ মোদি জি নে গুড গভর্নেন্স কা মডেল দিখা হ্যায় উসি মডেল মে জো জিস তরহ সে ডবল ইঞ্জিন সরকার পশ্চিমবঙ্গ মে চল রহা হ্যায় উস সরকার কে উপর হি সবকা বিশ্বাস হি হ্যায় দ্যাট ইজ এভিডেন্ট ইন দ্য রিজাল্টস।
4: With that, time for us to slip into a short break. Coming up on the other side, we'll get you India's reaction to the US steps on green card and H-1B visas. Stay with us.